0: কাকা রাম রাম
1: রাম রাম যাই আব্রোনাও ভিডিও কোকিনির গাও ভিডিও
0: এ কাকা মারো নাম হে আশফাক খান সিঙ্গল
1: আও হো কি জিগো ভিড়মাও
0: নাগর আজমের গে তিন লোক মইলো পরমাও হ
1: আও হো এ জ্ঞান পরিবার মে সব
0: এ পরিবার মে রাজি খুশি হে লো বাচ্চা ও নাম নেড়ো চাউ
1: এ লে লিও শা
0: হ্যাঁ আলফাজ আলবেশ আবেশ ওর আর্শ
1: আও এনে কাকের রামা শ্যামা গেইও
0: আ গেরা গেরা কেমা কাকা
1: এর প্রোগ্রাম কে যোগ লাগে থানিও
0: প্রোগ্রাম তো মিষ্টি মিঠো লাগে থানকি বলি ঘনি চৌকি লাগে কাকা
1: আরে ওয়াই জিয়া ওয়াই জেনে কাকো এক জওয়াল ফেঙ্গে উসকা জুবা বিনোগে কাই
0: দিরো কাকা লাগানি আই দেওয়া
1: এ হাত মে হরা জি হাত মে হরা মু মে লাল কিয়া জি জি বতাও প্যারে লাল
0: কান ওলো জি
1: আই বিলকুল সেই কেউটা ঢেকলু রে
2: টাটা মে পান খাও
1: আই রাম রাম রাম পান খাও আরে ভাই নি কো আমনে আইডি ফেংকি উসকা জবাব সেই বতে ভাই কো থ্যাংক ইউ বলিয়া আমনে আব তুম ভাই কো বলো হ্যালো
2: হ্যালো
0: হ্যাঁ লগলো ভাই রাম রাম
2: রাম রাম সালাম আলাইকুম
0: ওয়ালাইকুম সালাম
2: ও তাই হালচাল টাটা
0: হালচাল জোর হে লার হে কাকা কি মেহরবানি হে
2: টাওড়ো তো ধ্যান রাখ টাওড়ো টল্লো পড়ে
0: হ্যাঁ টাওড়ো ঘণো পড়ে